কৌশিক চট্টোপাধ্যায়। দিস প্রোগ্রাম ওয়াজ রেকর্ডেড অ্যান্ড প্রোডিউসড ইন দ্য স্টুডিওস অফ অল ইন্ডিয়া রেডিও কলকাতা ফর রাগম 24/7 এনি টাইম ইন্ডিয়ান মিউজিক।